গোকলাম বসে কন বসে মিরিয়ারি রে উশি কো বলাও যা উশি কো বলাও যা উহি বেদ ভারি হে নারী নেই জানে তুম বডো নারী নারী নেই জানে তুম বডো নারী বিনি ছোড বেদ পি